সন্ধ্যাকালীন আরতি পূজা যায়, গঙ্গার ভগবান পূজায় যায়, গোপাল গোবিন্দ পূজায় যায়, সন্ত পূজায় যায়, জগন্নাথ কৃষ্ণ।